0: is YCRadio.org, the voice of today's generation.
1: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College-এর পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গার আর ব্রুয়ার বুলোভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05-এ অবস্থিত।
2: This is the professor, Dr. Ron Daniels, inviting you to join me for enlightening interviews and informative engagement with our audience on Vantage Point Mondays, 3 o'clock p.m. here on WBAI 99.5 FM in collaboration with YCRadio.org.
3: Go, Caleb!
4: Come on, hit a homer, Jesse!
5: Let's go, guys!
6: Hey, did you guys know that kids who play sports earn more money when they grow up?
7: Of course. I knew that.
8: Hey, did you guys know that kids who read books have a bigger vocabulary?
7: Oh, yeah, absolutely.
6: Mm-hmm. Wow, jinx. Did you guys know that friendly children have more friends?
7: Mm-hmm.
8: Oh, yeah. Mm-hmm. Yeah.
7: That's true. I knew that. Did you guys know that winter babies are better at music?
8: Everyone knows that.
7: Oh, yeah?
6: Yeah. It's pretty obvious.
7: Yeah.
8: Obvious.
9: Oh, hey, guys. Did you know that most people think they're using the right car seat for their kid, but they're not?
7: Huh. I didn't know that.
6: I'm pretty sure I knew that.
8: I'm pretty sure you didn't.
10: Parents who really know it all know for sure that their child is in the right car seat at the right age and size. Visit safercar.gov/the right seat to make sure your child is protected. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.
11: What's up, man? This is Scott Morris, and make sure you tune into YCRadio.org, the voice of today's generation.

0: You're listening to YCRadio.org, the voice of today's generation.
1: The traditional light bulb, a groundbreaking invention in 1879. It's time we switch to longer-lasting Energy Star light bulbs. They're more efficient than the old bulbs, like a text message is more efficient than a carrier pigeon. And they cut down on our energy costs. Because in our own groundbreaking age, we deserve a light bulb that saves us some cash. Saving energy saves you money. Learn more at energysavers.gov. Brought to you by the U.S. Department of Energy and the Ad Council.
2: Hey, York College students. Log on to your Cardinal app. Hit the link and tune in to ycradio.org. My name is Lisa Ray, and you're listening to ycradio.org, the voice of today's generation.
3: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College-এর পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
4: What's up, guys? This is Chris Alberts, and you're listening to YCRadio.org, the voice of today's generation.